শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 জুলাই বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন 12 জন প্রাণ হারিয়েছেন এবং অপর 6 জন হৃদযন্ত্র ফুসফুসে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় রয়েছেন। 64 জন আহত হয়েছেন বলে তারা আরও জানান। এই পরিসংখ্যান বুধবার বিকেল 4টে পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কুমামোতোয় ভূকম্পনজনিত কার্যকলাপ এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। কর্মকর্তারা আগামী 1 বা 2 সপ্তাহ ধরে শক্তিশালী কম্পন নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি জানিয়েছেন। জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, মঙ্গলবার বিকেল 4:27 দিকে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল কুমামোতো অঞ্চলের 16 কিলোমিটার

গভীরে। উকি শহর এবং হিকাওয়া শহরে কম্পনের তীব্রতা ছিল 7, জাপানের 0 থেকে 7 মাত্রার ভূকম্পন পরিমাপকে, যা হচ্ছে সর্বোচ্চ। কুমামোতোর কিছু অংশে 6+ বা 6- তীব্রতা রেকর্ড করা হয়েছে। কিউশু অঞ্চলের আরও অনেক অংশে তীব্রতা ছিল 5+ বা 5-। তোকাই, হোকুরিকু, কিনকি, চুগোকু এবং শিকোকু অঞ্চলে 4 থেকে 1 পর্যন্ত তীব্রতা রেকর্ড করা হয়। কর্মকর্তারা আগামী কয়েক সপ্তাহ ধরে 7 মাত্রা পর্যন্ত তীব্রতার ভূমিকম্প নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আগামী কয়েকদিনে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বিশেষভাবে বেশি বলে তারা উল্লেখ করেন। কাশিমা শহরের ইয়ন মলে মল কুমামোতো শপিং সেন্টারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভূমিকম্প এবং পরবর্তী বিস্ফোরণে শপিং মলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এর দ্বিতীয় তলা ধসে পড়ে। কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার দুপুর 2 পর্যন্ত 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং অপর 1 জন হৃদযন্ত্র ফুসফুসে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অবস্থায় রয়েছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন যে অপর 6 ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 5 জন আহত এবং বাকি 1 জনের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইয়নের কর্মকর্তারা বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কোম্পানি প্রেসিডেন্ট বলছেন, নিহতদের আত্মার শান্তি কামনায় তারা আন্তরিকভাবে প্রার্থনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ আহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। কিউশু অঞ্চলে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প নিয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এক্স প্ল্যাটফর্মে অতীতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ছবি পোস্ট করে দাবি করা হয় যে সেগুলো হচ্ছে মঙ্গলবারের ভূমিকম্পের ছবি। অন্যান্য পোস্টে বিজ্ঞানসম্মত কোনোরকম ভিত্তি ছাড়াই বলা হচ্ছে যে ভূমিকম্পটি কৃত্রিমভাবে ঘটানো হয়েছে। ভূমিকম্পের পূর্বাভাস দেয়া হয়েছিল বলে উল্লেখ করা আরেকটি পোস্ট 30 লক্ষের বেশি মানুষ দেখেছে। এরকম একটি অ্যাকাউন্ট থেকে এটা প্রচার করা হয় প্রায় প্রতিদিন, যেটা ভূমিকম্পের ভিত্তিহীন পূর্বাভাস দিয়ে আসছে। ভূমিকম্পের পর চিড়িয়াখানা থেকে একটি সিংহের পালিয়ে যাওয়া নিয়ে সাময়িকভাবে প্রকাশ করা বানোয়াট এক প্রতিবেদনে বিদেশে তোলা সিংহের একটি ছবি যুক্ত করা ছিল। কুমামোতো জেলায় 2016 সালে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার পরও একই রকম একটি পোস্ট দেখা গিয়েছিল। 10 বছর আগে সেই পোস্টটির জন্য দায়ী ব্যক্তিকে ব্যবসায় প্রতারণামূলক প্রতিবন্ধকতা সৃষ্টির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। ভুল তথ্য দুর্যোগ ত্রাণ প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। সরকারি প্রতিষ্ঠানে প্রচারিত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ তাই জনগণকে দেওয়া হচ্ছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। কুমামোতো জেলায় আঘাত হানা সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য 24 ঘন্টা ধরে কাজ করা বহুভাষিক টেলিফোন দোভাষী পরিষেবা ব্যবস্থা এখন পাওয়া যাচ্ছে। জেলা সরকার সাধারণত আবাসন সুবিধা এবং বিদেশি ভ্রমণকারীদের জন্য এই পরিষেবা প্রদান করে থাকে। জেলার কর্মকর্তারা বলছেন, যেসব বিদেশি অধিবাসী ও পর্যটকের চিকিৎসা সহায়তার প্রয়োজন তারাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই পরিষেবা যেভাবে ব্যবহার করা যেতে পারে তার কয়েকটি দৃষ্টান্ত হচ্ছে, চিকিৎসা প্রতিষ্ঠান এবং বিদেশিদের যখন চিকিৎসা পরামর্শ কিংবা পরীক্ষার সময় যোগাযোগ করতে সাহায্যের দরকার হয় এবং বিদেশি নাগরিকরা যখন কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চান। বাংলা ও ইংরেজি সহ 22টি ভাষায় এই পরিষেবা পাওয়া যায়। পরিষেবাটি বিনামূল্যে পাওয়া যায়, তবে আগে থেকে নিবন্ধন করা আবশ্যক। কুমামোতো জেলার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নিবন্ধনের পর ব্যবহারকারীরা পরিষেবা কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট টেলিফোন নম্বর পাবেন। একজন ভূকম্পবিদ অনুমান করছেন যে কুমামোতোয় মঙ্গলবারের ভূমিকম্পটি একটি সক্রিয় ফল্ট বা ত্রুটি জোনের এমন একটি অংশের কারণে ঘটেছে। 2016 সালে দক্ষিণ পশ্চিমের সেই জেলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময়ও যেটা অক্ষত থেকে যায়। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সাকাই শিনিচি মঙ্গলবার কুমামোতোয় আঘাত হানা একটি ভূমিকম্পের পর তার মতামত দিয়েছেন। জেলার কিছু অংশে জাপানের 0 থেকে 7 মাত্রার ভূকম্পন পরিমাপকের তীব্রতার 7 রেকর্ড করা হয়েছে। সাকাই বলেছেন, 2016 সালের ভূমিকম্পগুলো ফুতাগাওয়া ও হিনাগু ফল্ট জোনের সাথে সম্পর্কিত ছিল, তবে মঙ্গলবারের ভূকম্পনটি হিনাগু ফল্ট জোনের দক্ষিণাংশের কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, 10 বছর আগে যেটা সরে যায়নি। সাকাই বলেছেন, 10 বছর আগের ভূমিকম্পের পর দীর্ঘ সময় ধরে ভূকম্পনজনিত কার্যকলাপ অব্যাহত থাকায় মঙ্গলবারের ভূমিকম্পের পরেও এই ধরনের কার্যকলাপ চলতে পারে। একজন বিশেষজ্ঞ বলছেন, কুমামোতোতে সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটি এমন ধরনের ছিল যে এর ফলে ভূপৃষ্ঠের দোলনের সময়কাল কম এমন ভূকম্পনীয় তরঙ্গের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে কাঠের ভবনগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এতে বেশি। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ প্রতিরোধ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সাকাই ইউকি মঙ্গলবারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নিয়ে জেলা জুড়ে এবং জেলার বাইরে তরঙ্গ পরিমাপক সিসমোমিটারে ধারণ করা উপাত্ত বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে যে 1 এবং 2 সেকেন্ডের মধ্যবর্তী সময়ের তরঙ্গ কম্পন 10 তলা পর্যন্ত উঁচু কাঠের ভবন ও অন্যান্য কাঠামোর মারাত্মক ক্ষতি করতে পারে। সাকাই বলেছেন, এ ধরনের কম্পন প্রধানত উতো, ইয়াসুশিরো এবং উকি শহরে রেকর্ড করা উপাত্তে পাওয়া গেছে, যে সবকয়টি শহর জেলায় অবস্থিত। বিশেষজ্ঞ বলেছেন, কাঠের ভবন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার মতো শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে ভূমিকম্পে টিকে থাকা স্থাপনাগুলো এমনকি ছোট আকারের পরবর্তী কম্পনেও ধসে পড়তে পারে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 31 জুলাই শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের কুমামোতো জেলার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে উপর্যুপরি ভূমিকম্পে 34 জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে দুর্যোগ সম্পর্কিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে এমন তদন্তাধীন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। উদ্ধারকারীরা সন্ধানের কাজ অব্যাহত রেখেছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কুমামোতো জেলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা জাপানের 0 থেকে 7 পর্যন্ত ভূকম্পন তীব্রতা পরিমাপকে 7 হিসেবে রেকর্ড করা হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি এই দুর্যোগের নাম দিয়েছে কুমামোতো ভূমিকম্প 2026। এজেন্সি জানিয়েছে, মঙ্গলবারের শক্তিশালী কম্পনের পর থেকে বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত এই জেলা এবং এর আশপাশের এলাকায় মোট 270টি কম্পন রেকর্ড করা হয়েছে। এই সংখ্যার মধ্যে মঙ্গলবারের 7.1 মাত্রার ভূমিকম্পটি অন্তর্ভুক্ত নয়। এজেন্সির কর্মকর্তারা বলছেন, ভূকম্পন সম্পর্কিত ক্রিয়াকলাপ বেশ উচ্চ পর্যায়ে রয়েছে। তারা জানান, 4টি কম্পনের মাত্রা 5- এবং 14টির মাত্রা 4-এ পৌঁছেছে। এজেন্সি এই বলে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে ভূমিকম্পের স্থান ও শক্তির উপর নির্ভর করে তীব্র কম্পন হতে পারে। কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহখানেক জুড়ে, বিশেষ করে আগামী কয়েকদিনে বড় ধরনের কম্পনের ঝুঁকি এখনও বেশি রয়েছে। ওদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট ও জল সরবরাহে বিঘ্ন এখনও অব্যাহত আছে। ইয়াৎসু শিরো শহরে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 6। সেখানে বহু মানুষ আজ ভোর থেকেই জলের ট্রাকের সামনে লাইন দিয়েছিলেন। 70-এর ঘরে বয়স এমন এক নারী জানান যে তিনি মুখ ধুতে বা স্নান করতে পারছেন না। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে বেশ অসুবিধাই হচ্ছে। 40-এর ঘরে বয়স এমন এক পুরুষ জানান, পান করা, কাপড় কাচা ও দৈনন্দিন ব্যবহারের জন্য জল এখনও পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন যে তার কাছে পর্যাপ্ত খাবার দাবারও নেই। একজন বিশেষজ্ঞ বলেছেন, মঙ্গলবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্পের পর সেখানকার একটি শপিং মলে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তার কারণ সম্ভবত ভবনটির ভেতরে জমে ওঠা দাহ্য গ্যাস থেকে সৃষ্ট চাপ। কাশিমা শহরের ইয়ন মল কুমামোতোতে এই বিস্ফোরণটি ঘটে। টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মোগি তোশিও বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ নির্ণয় করা সম্ভব নয়। তবে তিনি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে শপিং মলে প্রোপেনের মতো দাহ্য গ্যাস জমে গিয়ে তাতে আগুন লেগে থাকতে পারে। মোগি বলেন, ঘরবাড়িতে কোনো ঘরে বিস্ফোরণ ঘটলে জানালা উড়ে গেলেও দেয়াল ভেঙে পড়ে না। শপিং মলটিতে জানালা খুব কম ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসের চাপ হয়তো এতটাই বেড়ে গিয়েছিল যে সেই গ্যাস বেরিয়ে যাওয়ার সুযোগ কম থাকায় দেয়াল ধসে পড়েছে। অধ্যাপক উল্লেখ করেন যে ভবনটিতে প্রথম থেকে দ্বিতীয় তলা পর্যন্ত বিস্তৃত একটি বিশাল খোলা জায়গা ছিল। তিনি বলেন, এরকম একটি প্রশস্ত জায়গায় বিপুল পরিমাণ গ্যাস জমা হয়ে উচ্চ চাপ সৃষ্টির সম্ভাবনা কম। তিনি বলেন, পেছনের ঘরের মতো কোনো বদ্ধ জায়গায় গ্যাস লিক হয়ে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার দলের নির্বাহীদের জানিয়েছেন যে তিনি আগামী এপ্রিল থেকে 2 বছরের জন্য খাদ্যপণ্যের উপর ভোক্তা কর কমিয়ে 1% করার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের জন্য এমন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে যা তাদের জন্য করের কার্যকর হার শূন্যে নামিয়ে আনবে। বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির বোর্ড সভায় তাকাইচি এই পরিকল্পনাটিকে সর্বোত্তম পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এটি এলডিপির কর ব্যবস্থা বিষয়ক গবেষণা কমিশনের সভাপতির একটি সাম্প্রতিক প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি। তাকাইচি দলের নির্বাহীদেরকে আগস্টের গোড়ার দিকের মধ্যে দলের অভ্যন্তরে একটি ঐকমত্য গড়ে তোলার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। এলডিপি মতামতগুলোর সমন্বয় সাধনের জন্য প্রধানত তাদের কর প্যানেলে আলোচনা চালিয়ে যাবে। বুধবারের এক বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্য দলের নেতারা কর ছাড়ের বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছতে পারেননি। এর পরিবর্তে তারা বিভিন্ন দলের অবস্থান তুলে ধরেন। জ্যেষ্ঠ কর্মকর্তারা সহ এলডিপির কিছু সদস্য এখনও কর কমানোর বিরোধিতা করছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবকে উল্লেখ করে জাপান সরকার তাদের চলতি অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস নামিয়ে এনেছে। ক্যাবিনেট দপ্তর বৃহস্পতিবার 2027 সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের জন্য তাদের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে। মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর মোট দেশজ উৎপাদন এখন প্রায় 0.9% হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি গত ডিসেম্বরে দেওয়া প্রায় 1.3% পূর্ববর্তী পূর্বাভাসের চেয়ে 0.4% কম। দপ্তরটি বলছে, অপরিশোধিত তেলের উচ্চমূল্য খাদ্য ও কাঁচামালের খরচ বাড়িয়ে দিচ্ছে এবং অর্থনীতির ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। এনএইচকে জানতে পেরেছে যে জাপান সরকার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ায় একটি বিরল মৃত্তিকা উত্তোলন প্রকল্পে 500 কোটি ইয়েন বা প্রায় $3.6 কোটি পর্যন্ত বিনিয়োগ করতে চলেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, জাপানের প্রধান বাণিজ্য প্রতিষ্ঠান টয়োটা সুশো এই প্রকল্পের জন্য একটি কোম্পানির নেতৃত্ব দেবে। সরকারের অধিভুক্ত জাপান অর্গানাইজেশন ফর মেটালস অ্যান্ড এনার্জি সিকিউরিটির মাধ্যমে বিনিয়োগটি করা হবে। নামিবিয়ার খনিগুলোতে ডিসপ্রোসিয়ামের বিশাল ভাণ্ডার রয়েছে যা শক্তিশালী চুম্বক তৈরির জন্য অপরিহার্য। সেখানে ইট্রিয়ামও রয়েছে যা স্মার্টফোনে ব্যবহৃত হয়। জাপান ও নামিবিয়ার সরকার ফেব্রুয়ারিতে এই বিরল মৃত্তিকা উত্তোলনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছিল। বৈদ্যুতিক যান, স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্র নির্মাতাদের জন্য এই ধরনের খনিজ অপরিহার্য। শীর্ষ উৎপাদক দেশ চীন তাদের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করায় জাপান বিরল মৃত্তিকার সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার চেষ্টা করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া শ্রোতা বন্ধু, আবারও সময় হলো এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 22তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে পরিবেশিত ভাষা শেখার এই আসরে আমাদের প্রধান চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে আসা বিদেশি শিক্ষার্থী তাম। সে বর্তমানে হোকাইদো জেলার সাপ্পোরো নগরী ভ্রমণ করছে। সঙ্গে আছে তার দুই বন্ধু, চীনা ফটোগ্রাফার মিয়া এবং কাইতো। তারা বিখ্যাত তুষার উৎসব দেখতে এসেছে। তাদের সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তুষার দিয়ে তৈরি বিশাল এক প্রাসাদের মডেল। দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা গিজগিজ করছে।
0: তাহলে চলুন শুনি 22তম পাঠের কথোপকথন।
2: সুগোই তামু, মিতে মিতে, আ ওকি দেসু নে, হাজুমেতে মিমাশিতা।
3: দো ইয়াত্তে তসুকুত্তান দারো,
2: কিরে দেসু নে। みんなで写真を撮りましょう。いいね。
0: প্রতিটি সংলাপ এবার বোঝার চেষ্টা করা যাক।
1: তুষারের তৈরি প্রাসাদের মডেলের সামনে দাঁড়িয়ে মিয়া অবাক হয়ে তামকে বলল,
2: すごい।
0: এ তো দারুণ ব্যাপার।
2: তাম, মিতে মিতে।
0: তাম, দেখুন দেখুন।
1: তামও মডেলটা দেখে অবাক হয়েছে। সে বলল,
2: খুব
0: সুন্দর, তাই
2: না?
0: সবাই মিলে আসুন ছবি তুলি।
1: মিয়া সানন্দে বলল,
0: উত্তম প্রস্তাব। সাপ্পোরো তুষার উৎসব প্রতি বছর ফেব্রুয়ারির দিকে অনুষ্ঠিত হয়। তুষার আর বরফ দিয়ে তৈরি কয়েকশো ভাস্কর্য এতে প্রদর্শিত হয়। এগুলো কোনো কোনোটির উচ্চতা 15 মিটার পর্যন্ত হয়ে থাকে।
1: তুষার দিয়ে এত বিশাল উঁচু ভাস্কর্য তৈরি করা তো ভীষণ কঠিন কাজ।
0: তুষারের স্তূপ বানাতে ভাস্কর দল মাচা স্থাপন করেন এবং ক্রেন ব্যবহার করেন। এরপর বরফ কেটে কেটে ভাস্কর্যের মোটামুটি আকৃতি দেওয়া হয় এবং পরে আরও সূক্ষ্মভাবে ছেঁটে নিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়। প্রস্তুতি থেকে আরম্ভ করে চূড়ান্তভাবে সম্পন্ন করা পর্যন্ত কয়েক মাস সময় লেগে যায়।
1: দেখার মতো এক দৃশ্য বটে।
0: আজকের মূল বাক্য হচ্ছে আসুন ছবি তুলি। এই বাক্যের গঠন রীতি মনে রাখলে আপনি কাউকে একসঙ্গে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে পারবেন। মানে হল ছবি। মানে আসুন ছবি তুলি। আজকের ব্যাকরণ পয়েন্ট, একসঙ্গে কোনো কিছু করার জন্য কাউকে আমন্ত্রণ জানাতে হলে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে
4: মাস
0: অংশটুকু বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
4: মাশো।
0: আজকের মূল বাক্যের ছবি তোলা বা
4: শাশিন ও তোরু
0: কথাটিতে মূল ক্রিয়া হচ্ছে
4: তোরু।
0: এই ক্রিয়ার মাস রূপ হচ্ছে
4: তোরিমাস,
0: আর সেখান থেকে আমরা পেয়েছি
4: তোরিমাশো।
1: এবার শুনে শুনে শব্দ করে বলুন,
0: এবার একটি সংলাপ শুনি যেখানে এক নারী একটি দোকানের সামনে তার বন্ধুকে কিছু একটা করার আমন্ত্রণ জানাচ্ছেন। সংলাপগুলোর অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: চলুন এই দোকানে ঢোকা যাক।
0: মানে হল এই দোকান, এবং এর পরে থাকা পার্টিকেল নি দিয়ে বোঝাচ্ছে এ বা তে, অর্থাৎ এটি দিয়ে প্রবেশ করা বা
4: হাইরু,
0: ক্রিয়ার গন্তব্য নির্দেশ করা হচ্ছে। এই
4: হাইরু
0: ক্রিয়ার মাস রূপ হচ্ছে
4: হাইরিমাস,
0: আবার এটাকে পরিবর্তন করে করা হয়েছে
4: হাইরিমাশো।
2: ই দেসু নে,
1: ভালো কথা বা ভালো প্রস্তাব।
0: কারো প্রস্তাবে সম্মতি প্রকাশের সহজ উপায় এটি।
4: ই
0: মানে হচ্ছে ভালো।
1: বন্ধুরা এবার শুনে শুনে শব্দ করে বলুন।
4: হাইরিমাশো, কোনো মিসে নি হাইরিমাশো।
0: বন্ধুরা এবার চলুন অন্যান্য আরও কিছু করার আমন্ত্রণ জানানো অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান, আসুন আমরা ক্লক টাওয়ারে যাই, যেটা হলো সাপ্পোরোর পরিচিতি বহনকারী পর্যটন স্পট। ক্লক টাওয়ার হলো
4: তোকেদাই।
0: যাওয়া মানে হচ্ছে
4: ইকু
0: এবং এর মাস রূপ হচ্ছে
4: ইকিমাস।
0: তাহলে কথাটি বলার চেষ্টা করুন এবার। ধরা যাক আপনি হেঁটে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, এ অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক, কথাটি আপনি কিভাবে বলবেন? কিছুক্ষণ বা একটু মানে হল
4: চোত্তো চোত্তো,
0: বিশ্রাম নেওয়া
4: ইয়াসুমু
0: এবং এর মাস রূপ হল
4: ইয়াসুমিমাস।
0: তাহলে এবার চেষ্টা করুন তো।
3: ছোট্টো ইয়াসুমিমাশো, ছোট্টো ইয়াসুমিমাশো।
0: এবারে আজকের বোনাস বাক্য। তুষারের তৈরি ভাস্কর্য দেখে মিয়া এটি বলেছে, মাত্র এক শব্দের হলেও এটা খুব কাজের। শুনলেন
4: সুগোই,
0: কথাটির মানে হল চমৎকার, দারুণ। অবাক হলে, অভিভূত হলে বা আপ্লুত হলে জাপানিতে এ কথাটি বলতে পারেন।
1: বিভিন্ন লোকের মুখ থেকে এ কথাটি শুনি। এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার আমরা শুনব আজকের কথোপকথন।
2: সুগোই দামু মিতে মিতে আ ওকি দেসু নে হাজুমেতে মিমাশিতা
3: দো ইয়াত্তে তসুকুত্তান দারো
2: কিরে দেসু নে মিন্নাদে শাশিন ও তোরিমাশো ইই নে।
1: সময় হল মিয়া ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কথা বলবো জাপানের সেরা পর্যটন স্থানগুলোর অন্যতম হোক্কাইদো দ্বীপ বা অঞ্চল নিয়ে।
0: জাপানের সবচেয়ে উত্তরে অবস্থিত দ্বীপ জেলা হোক্কাইদো জুড়ে ছড়িয়ে আছে বিশাল সমতল ভূমি, জলাভূমি, রহস্যময় সৌন্দর্য মণ্ডিত হ্রদ আর প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। এ অঞ্চলের বিস্তীর্ণ নৈসর্গিক লীলাভূমি অবলোকন করতে পর্যটকরা সেখানে ভিড় জমান। জাপানের অন্যান্য স্থানের মতো বছরের কোনো নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতের মৌসুম হোক্কাইদোতে নেই এবং গ্রীষ্মকাল এখানে শীতল, আর এ কারণে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে হোক্কাইদো।
1: বাহ, আচ্ছা শীত কেমন সেখানে? নিশ্চয়ই শীতে জমে যাওয়ার দশা হয়?
0: ঠিকই বলেছেন, এ অঞ্চলে প্রচুর তুষারপাত হয়ে থাকে আর মধ্য শীতে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। তবে এর ফলে তুষার উৎসব এবং শীতকালীন খেলা উপভোগ করা সম্ভব হয়।
1: শুনেছি হোক্কাইদোর খাবারও অতুলনীয়। আশা করি আমিও কোনো একদিন হোক্কাইদো ঘুরে দেখব।
0: সহজে জাপানি ভাষার আজকের পর্ব এখানে শেষ হচ্ছে, কেমন লাগলো জানাবেন। কিন্তু
1: আগামী আসরে আবার দেখা হবে